শ্রোতা বন্ধু, এইটি শেষ করুছু হিন্দি কথাচিত্রর কার্যক্রম। আকাশবাণী পুরী বর্তমান প্রচার করিব বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম এই কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, আপন মানে এতবেল যায় শুণুলে বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম।
1: বৈদিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-toj.in রু প্রাপ্ত করি পারিবে।
2: কম সময়ের অধিক ফায়দা মাত্র গটিয়ে ক্লিক রে, বড়িয়া পসিলা।
3: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 এফএম রে বর্তমান প্রচার করুছু সূচনা এবং ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর গীতকু নেই কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। শ্রোতা বন্ধু, এক বিশেষ সূচনা, মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক আশীর্বাদর দীর্ঘ 21 বর্ষ ধরে 21 দিন ব্যাপী চন্দন যাত্রায় শ্রীজগন্নাথ সংস্কৃতি সংকীর্তন সেবা বিকাশ পরিষদ ওড়িশা সামিল হেউছি। তেবে আজি দিন 10টা সময়ের পুরী পৌরসদন ঠারে এক রাজ্যস্তরীয় বিজ্ঞান ভিত্তিক আলোচনা চক্রর আয়োজন করা যাইছে। আলোচনার শীর্ষক রয়েছে সংকীর্তনর মনুষ্য শরীর মন ও আত্মা উপরে প্রভাব। এই বিষয় উপরে রাজ্যর বরিষ্ঠ চিকিৎসক এবং গবেষক মানক দ্বারা আলোকপাত করা যাব। এপরে অপরাহ্ন গোটে 45 মিনিটে তপন বাবা সভাপতি শ্রীমদ ভাগবত মহামঞ্চ ওড়িশাঙ্ক দ্বারা শ্রীমদ ভাগবত পঠনর উপকারিতা ও ভাগবত পুস্তক বণ্টন করা যাব। পরে পরে অপরাহ্ন 2:30 মিনিটে সমস্ত সংকীর্তন ভক্ত মানে পুরী পৌরসদন ঠারু বাহারি সিংহদ্বার অভিমুখে যাত্রা করে সেঠারে মহাপ্রভুঙ্কর পবিত্র চন্দন যাত্রা সমারোহরে যোগদান করিবে। তেবে শ্রোতা বন্ধু, আউথরে কহি রাখুছু, স্থান পুরী পৌরসদন এবং সময় আজি দিন 10 ঘটিকা। তেবে শ্রোতা বন্ধু, আপনমানঙ্কু পরিষদ তরফরু বিনীত অনুরোধ, এই কার্যক্রমরে আজি যোগদান করি কার্যক্রমকু সফল করিবা হেবে। তেবে শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু এই গীতটিকু রাখাল মহান্তি এবং চিত্ত জেনাঙ্ক দ্বৈত কণ্ঠরে ওড়িয়া কথাচিত্র ত্রিনাথ মেলারু।

শ্রোতা বন্ধু, এবে শুনন্তু এই গীতটিকু কবিতা কে সুব্রহ্মণ্যম এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠরে, কভি খুশি কভি গম হিন্দি কথাচিত্র রূপ।

শ্রোতা বন্ধু, এইটি শেষ করুছু কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। আপন মানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে। আকাশবাণী পুরী বর্তমান প্রচার করুছু বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম এই কিছুক্ষণ মধ্যরে।

0: সামরিক পরামর্শদাতা ভাবে শ্রী সুব্রমণি কার্য করুছিলে। পূর্বরু সে সেনার উপাধ্যক্ষ এবং কেন্দ্রীয় কমান্ডর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ভাবে মধ্য কার্য করিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তাকালি কর্ণাটক ও তেলেঙ্গানা গস্তরে যাবে। পূর্বাহ্ন 11টায় বেঙ্গালুরু স্থিত আর্ট অফ লিভিংর 45তম বার্ষিক সমারোহে শ্রী মোদি যোগ দেওয়া সহ সেঠাকার আন্তর্জাতিক কেন্দ্রের নবনির্মিত ধ্যান মন্দিরকে উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। শ্রী মোদি সেঠার এক জনসমাবেশক সম্বোধন করবে। এরপরে প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ গস্তর করে অপরাহ্ন 3টায় প্রায় 9,400 কোটি টাকার বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর শিলান্যাস উদ্ঘাটন করবে। সেগুলিক মধ্যে হায়দ্রাবাদ পণজী অর্থনৈতিক করিডর গুডেবেলুরু মহবুবনগর পর্যন্ত 4 লেন বিশিষ্ট জাতীয় রাজপথ 167 শিলান্যাস করবে। এথিপাই মোট 3,175 কোটি অধিক টাকা খরচ করা। এসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য কতক প্রকল্পর প্রধানমন্ত্রী শিলান্যাস উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। বহুমত অভাবর তামিলনাড়ুরে নূতন সরকার গঠন বিলম্ব হেউছি। সিপিআইএমর জাতীয় সাধারণ সম্পাদক বেবি কহিছন্তি সবুঠারু অধিক আসন অক্তিয়ার করিথিবা দলকু সরকার গঠন করিবা পাই আমন্ত্রণ করিবা রাজ্যপালঙ্ক কর্তব্য। আইইউএমইউএন টিভিকেকু সমর্থন করিবা নেই অগ্রাহ্য করিথিবারু সরকার গঠন প্রক্রিয়ারে প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে। আজি হেবাকু থিবা শপথ গ্রহণ সমারোহ হইপারি নাহি। অন্যপক্ষে রাজনৈতিক ঘটনাক্রমে এএমএমকে মুখ্য টিটিভি দিনাকরণ তাঙ্ক দলর বিধায়কঙ্ক দ্বারা টিভিকেকু দিয়া যাইথিবা নকলি সমর্থন পত্র উপরে রাজ্যপালঙ্ক পক্ষরু কার্যানুষ্ঠান দাবি করা যাইছি। আজি অপরাহ্ন 4টা সুদ্ধা টিভিকে সহিত ভিসিকে আনুষ্ঠানিক ভাবে বৈঠক করিবার সম্ভাবনা রয়েছে। এআইএডিএমকে নবনির্বাচিত বিধায়ক দল চেন্নাইঠারে দলর সাধারণ সম্পাদক এডাপডি পালানিস্বামীঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবে বলে দলীয় সূত্রর জনাপড়িছি। আকাশবাণী শিলং আজি সার্বজনীন প্রসারণের এর সেবার 90 বর্ষ পূর্তি পাাল করা অবসরের সহরের এক গণদৌড় সফলতার সহ আয়োজন করেছিল। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং ফিটনেস উৎসাহী প্রমুখ এতে অংশগ্রহণ করে প্রসারণের আকাশবাণীর 9 দশন্ধি ধরে রয়েছে অবদানক পাাল করা সহ ফিটনেস এবং সামুদায়িক অংশগ্রহণক প্রোৎসাহিত করা এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। জলন্ধর স্টেশন আজি এক ওয়াকাথন কার্যক্রমের আয়োজন করেছিল। শহ শহ শ্রোতা উপস্থাপক এই কার্যক্রমের অংশগ্রহণ করে পাটিয়ালা স্টেশনে মধ্যে এক ওয়াকাথন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটন্স মধ্যে ম্যাচ খেলা যাব। জয়পুর সবাই মানসিং স্টাডিয়ামে সন্ধ্যা 7:30 এই ম্যাচ আরম্ভ হব। গতকাল ম্যাচের কলকাতা নাইট রাইডর্স দিল্লী ক্যাপিটালসক 8 উইকেটে পরাস্ত করেছে। ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর আসন্তা 2 দিন মধ্যে কেরল মাহে লাক্ষাদ্বীপ দক্ষিণ আভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পুডুচেরি এবং করাইকেলের প্রবল বর্ষা হওয়া নিয়ে পূর্বানুমান করা যাইছি। সেইপরে বিহার ছত্তিশগড় পশ্চিমবঙ্গ গাঙ্গেয় অঞ্চল ঝাড়খণ্ড বিদর্ভ অঞ্চলরে ঘণ্টা প্রতি 50 কিলোমিটর বেগরে পবন বহিবা সহ ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সূচনা দিয়া যাইছি। মুখ্য সংবাদগুলিক পুনি থরে পশ্চিমবঙ্গর নূতন মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ কলে বিজেপি বিধায়ক দল নেতা শুভেন্দু অধিকারী। কার্যক্রমে যোগদেলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ। 25শে বৈশাখী অবসরে আজ পালন করা যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরঙ্ক 165তম জন্মবার্ষিকী। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বর্ষ পূর্তি উপলক্ষে পালন করা যাচ্ছে সোমনাথ অমৃত পর্ব 2026 এবং দেশের পরবর্তী প্রতিরক্ষা মুখ্য ভাবে নিযুক্ত হলে লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজাসুব্রমণি।
1: Good afternoon. This is Akashwani. I am Anuja Kumar with the Midday News. The headlines. Subhendu Adhikari becomes the first BJP Chief Minister of West Bengal. Takes oath along with 5 cabinet ministers. Political stalemate continues for government formation in Tamil Nadu as TVK yet to reach the majority mark. National Legal Services Authority organizes National Lok Adalat across the country to provide amicable settlement of disputes. External Affairs Minister Dr. S. Jayashankar meets Prime Minister of Trinidad and Tobago to strengthen bilateral cooperation. And in IPL cricket, Rajasthan Royals to face Gujarat Titans in Jaipur this evening. And now the news in detail. BJP Legislature Party leader Subhendu Adhikari took oath as the Chief Minister of West Bengal today, heading the first BJP

0: শ্রোতা বন্ধু, চন্দন যাত্রার শেষ দিন হওয়া সহ আজ আহরি এক বিশেষ দিন অাকি প্রত্যেকবর্ষ মে মাস এবং অক্টোবর মাসর দ্বিতীয় শনিবার পালন করা যায় এবং সেই দিনটি হচ্ছে বিশ্ব প্রবাসী পক্ষী দিবস মানে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ডস ডে। এহা এক বিশ্বস্তরীয় সচেতন অভিযান যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসী পক্ষী সংরক্ষণ এবং সেমানকর বাসস্থলীকে সুরক্ষিত রাখা।
1: আচ্ছা শ্রোতা বন্ধু, প্রবাসী পক্ষী কাহাকু কুয়াযায় জানিছন্তি? এমানে হেউছন্তি সেই পক্ষী যেউমানে ঋতু পরিবর্তন অনুসারে খাদ্য এবং অনুকূল পরিবেশ সন্ধানরে হাজার হাজার কিলোমিটার দূর অতিক্রম করে গোটিয়ে দেশরু অন্য দেশকু যাত্রা করন্তি।
0: তেবে এই দিবস পালন করিবার কিছু বিশেষ কারণ মধ্যে রয়েছে শ্রোতা বন্ধু। প্রবাসী পক্ষী মানে প্রকৃতির সন্তুলন রক্ষা করিবারে সাহায্য করন্তি, সেমানকু সুরক্ষা দেবা পাই লোকঙ্কু সচেতন করিবা হেউছি এহার মুখ্য উদ্দেশ্য। বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তন হেউছি, জঙ্গল নষ্ট মধ্য হেউছি, তা সহ প্রদূষণ মধ্য বড়িবারে লাগিছি, যেউথিপাই এই পক্ষী মানক বাসস্থান বিপদরে অছি, সেমানকু বঞ্চাইবা পাই এই দিবস পালন করা যায়। পক্ষী মানে কোনসি দেশর সীমা মানন্তি নাহি, তেনু সেমানক সুরক্ষা পাই সবু দেশ মিলিমিশি কাম করিবা নিহাতি আবশ্যক।
1: সেথিপাই তো 2026 রে এই মাইগ্রেটরি ডে র থিমটি রহিছি প্রবাসী পক্ষী এবং জলবায়ু পরিবর্তন।

শ্রোতা বন্ধু আজি পক্ষীঙ্ক বিষয়ে আলোচনা হওয়া পছরে গোটে নির্দিষ্ট কারণ রয়েছে। কাহিকি না আজি হচ্ছে বিশ্ব পরিব্রাজক পক্ষী দিবস। এই দিবস পালন পাই কোনসি নির্দিষ্ট তারিখ নথায়। এহা মে মাসর দ্বিতীয় শনিবার পালন করা যাইথায়। এই দিবস 2006 মসিহারু পালন হই আসুচি। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেলা পরিব্রাজক পক্ষী মানকর সুরক্ষা, তাঙ্ক আবাসস্থলীর রক্ষণাবেক্ষণ সহিত তাঙ্ক খাদ্য প্রতি যত্নবান হেবা, পক্ষী শিকারকু রোকিবা। হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে সাইবেরিয়া, রুশ, আফ্রিকা, সিঙ্গাপুর এবং ইউরোপ রু অনেক সংখ্যক পক্ষী শীতদিনে ভারতর অনেক প্রান্তক আসিথান্তি। পরিব্রাজক পক্ষীঙ্ক আগমন ফলরে পারিপার্শ্বিক পরিস্থিতিরে সন্তুলন বজায় রহিথায়। পরিবেশরে গোটে সুন্দর বাতাবরণ সৃষ্টি হইথায়। হেলে বর্তমান পক্ষী প্রেমী মানে এমানক আগমনকু নেই অনেক আশঙ্কা প্রকাশ করুছন্তি। এবে প্লাস্টিকর বহুল ব্যবহার হেতু সমুদ্র অপরিষ্কার হেউছি, ফলরে পরিব্রাজক পক্ষী মানে সেই প্লাস্টিক কু খাই অনেক মৃত্যুবরণ করুছন্তি। এহা দিনকু দিন বড়িবারে লাগিছি। পরিব্রাজক পক্ষীঙ্ক মৃত্যু হারকু আখি আগরে রাখি সেমানক সুরক্ষা পাই আমমানকু সচেতন হেবাকু পড়িব, আউ অন্যমানকু মধ্যে সচেতন করাইবাকু পড়িব। সেইথিপাইঁ তো পরিব্রাজক পক্ষী দিবস পালন করা যাউছি। তেণু সমস্তে সচেতন হুঁতু, জাগ্রত হুঁতু, পক্ষীঙ্কু সুরক্ষা দিয়ন্তু। শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাইছি, তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

0: এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষা বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট
2: আকাশবাণী পুরী শুণিলে ওড়িয়ার সম্বাদ পরে পরে জেলা হালচাল এবং বনানী প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর শুণন্তু কার্যক্রম প্রগতি পথে পুরী উপস্থাপনা করছেন সন্তোষ কুমার লিঙ্কা প্রযোজনা দিলীপ কুমার নায়ক
3: পৃষ্ঠরে জ্ঞান সবুঠারু মূল্যবান পদার্থ হুয়ে তেবে জ্ঞানর মুখ্য উৎস হেউছি পুস্তক ও পাঠাগার জ্ঞান আহরণর পবিত্রতম স্থান তেবে শ্রীক্ষেত্র পুরী জগত প্রসিদ্ধ ধাম এবং ওড়িয়া সংস্কৃতির হৃদয় কেন্দ্র ভাবে পরিচিত এঠাকার পাঠাগার মানঙ্কর গুরুত্ব বহুত প্রমাণরে দেখা যায় কারণ সেমানে কেবল পঠন ও শিক্ষার কেন্দ্র নুহন্তি বরং সংস্কৃতি ধর্ম ও ইতিহাস সংরক্ষণর মূল মঞ্চ ভাবে কাম করে থাকে এই পাঠাগার মানে শ্রীজগন্নাথঙ্ক সম্পর্কিত গ্রন্থ পুরাতন শ্রুতি স্মৃতি ও ধর্ম সংস্কৃতিক সাহিত্য রক্ষা করে শ্রীক্ষেত্রর ঐতিহ্যকু জীবন্ত করে রাখিছন্তি তা সহিত পাঠাগার মানে এঠাকু আসুথিবা ভক্ত ও পর্যটক মানঙ্কু জগন্নাথ সংস্কৃতি ওড়িয়া সাহিত্য ও স্থানীয় ইতিহাস সম্পর্কে মধ্যে জ্ঞান প্রদান করিবারে সাংস্কৃতিক সচেতনতা প্রসার করিবারে সমর্থ অটন্তি বর্তমান শ্রীক্ষেত্রে পাঠাগার মানঙ্কর স্থিতি এবং তার পুনরুদ্ধার এবং পরিবর্তনর সূচনা নেই আকাশবাণীর প্রাঙ্গণে উপস্থিত পুরী জেলা সূচনা ও লোকসম্পর্ক বিভাগের উপনির্দেশক শ্রীযুক্ত সন্তোষ কুমার সেঠি মহাশয় কার্যক্রমকু স্বাগত করিবা স্যার নমস্কার
4: নমস্কার
3: স্যার পাঠাগার কহিলে আমি কোন বুঝিবা আউ এর প্রাথমিক উদ্দেশ্য কোন এই পাঠাগার
4: সমস্ত শ্রোতা বন্ধুমানঙ্কু জয় জগন্নাথ নমস্কার আমার পাঠাগারর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সমস্তে আমি জানিছন্তি আম জ্ঞানর যাহা প্রথমরু আপনি কহিলে জ্ঞানর বিকিরণ জ্ঞান সংরক্ষণ এবং জ্ঞানর আহুরি কেমিতি আমি রুদ্ধিমন্ত করি পারিবা তাকু আখি আগে রাখি পাঠাগার সৃষ্টি হয়েছিল এটা অনাদি অনন্তকালরু চালিছি যে শিখিবার ধারাটা কেতবেলে বন্ধ হয়ে নাই কিন্তু তাকু গোটে কনসলিডেটেড ওয়ে রে অর্থাৎ বিভিন্ন প্রকার পুস্তককু বিভিন্ন প্রকার জ্ঞানকু গোটিয়ে জায়গায় বাঁধি রাখিবার যে কার্য রয়েছে সেটা হচ্ছে পাঠাগারর উৎপত্তির লক্ষ্য থিলা আমি আমার যে পাঠাগার মানে সব রয়েছে আপনার দেখুবে বিভিন্ন প্রকার পুস্তক তা দেহে আমি পাইবু সেদিন আধ্যাত্মিক পাইবা কিছু চরিত্র গঠনর পুস্তক পাইবা গল্প উপন্যাস পাইবা বিভিন্ন ভাষার মধ্যে পুস্তকগুড়িক রয়েছে সেগুড়িক মধ্যে আমি তাকে বিভিন্ন উপায়ে পড়া পাঠক মানক নিকটে উপলব্ধ করে থাকু আউ আপনার জাঁ খুশি হবে পুরী জেলায় প্রায় শতাধিক লাইব্রেরি রয়েছে পব্লিক লাইব্রেরি রয়েছে বিভিন্ন সরকারি ভাবে বেসরকারি ভাবে মধ্যে লাইব্রেরি রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান তরফর মধ্যে করা যাইছি সেতু 45 লাইব্রেরিকু রাজা রামমোহন রায়ঙ্কর যে আমার অছি পুস্তকগুড়িক সেগুড়িক মধ্যে প্রদানর ব্যবস্থা করা যায় বার্ষিক ভাবে যাহাফলরে রিডর মানে বা পাঠক মানে পড়িবার সুযোগ লাভ করে থাকে
3: তবে শ্রীক্ষেত্রে পাঠাগার ব্যবস্থা বহুত পুরাতন দেখা যাইছি যে সব ধর্মগুরু মানে আসিছন্তি পর্যটক মানে আসিছন্তি সেমানে শ্রীজগন্নাথঙ্ক সংস্কৃতি বা ওড়িয়া ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান সেই পাঠাগার মানঙ্করু সেই পুস্তক মাধ্যমরু সে আহরণ করিছন্তি তার ভিতরে গোটিয়ে উদাহরণ আমি রঘুনন্দন পাঠাগার কহিপারিবা সেই যে পাঠাগার মানে অতীতরে কেমতি থিলে আউ সেমানে কিভাবে ভাবরে জ্ঞানকু রুধিমন্ত করিছন্তি সে
4: শ্রীক্ষেত্রে অনেক লাইব্রেরি রয়েছে এবং পুরী জেলার মধ্যে রয়েছে তবে রঘুনন্দন লাইব্রেরি পুরীরে যেটা লা প্রাচীন লাইব্রেরি এবং বহুত গুড়ি আধ্যাত্মিকতা পুস্তক সম্বলিত লাইব্রেরিটি আমার পরিক্রমা প্রকল্প সময় আপনার সমস্ত আমি জাঁচি সে লাইব্রেরিটি ভাঙ্গা পড়া তাকে স্থানান্তর করা পড়া এবং বর্তমানে সে বহিগুড়ি সংরক্ষিত রখা যাই তাকে পুনঃস্থাপন করা যাই পারি না বর্তমান তাকে সমস্তে যদিও চিন্তিত রয়েছে ব্যস্ত রয়েছেন কিন্তু গোটে বড় খুশির কথা যে তাকে সরকার তরফর গোটিয়ে ই লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরির মধ্যে গোটে পরিকল্পনা করা যাইছে মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন সে সম্পর্কে এবং খুব শীঘ্র মধ্যে এখন কার্যকারী হব বলে সমস্ত আমি আশা রাখিছেন এদ্বারা কোণ হব বাহার যে আসুচান দেশ বিদেশ আসুচান সেমানে মধ্যে মহাপ্রভুঙ্কর বিভিন্ন লীলা সম্পর্কে বিভিন্ন আধ্যাত্মিকতা সম্পর্কে জাণবার সূচনা পাইবে তৎসহিত আমার সংস্কৃতি ইউনিভার্সিটি বা যেটা আমার রয়েছে শ্রীজগন্নাথ সংস্কৃতি ইউনিভার্সিটির মধ্যে গোটি বড় লাইব্রেরি রয়েছে সেটি মধ্যে জগন্নাথ তত্ত্ব উপরে বিভিন্ন পুস্তক মধ্যে উপলব্ধ রয়েছে আমার সেমি ডিস্ট্রিক্ট লাইব্রেরি রয়েছে যেটা জেলা পাঠাগার বলে কুহযাচ্ছি সেতরে মধ্যে বহুত গুড়িয়ে পুস্তক উপলব্ধ রয়েছে এবং জেলা পাঠাগারর স্থিতি যদি কুহযিব আমার সমস্ত আমি জানিছি।